এই ছয় চমকলে চুড়রা ভাই ভাই, এই ছয় চটকনা তাগরা ভাই, এই ছয় চমকলে চুড়রা ভাই, এই ছয় খরিদলো চিপুরা ভাই, এই ছয় খুশিলা।